ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা বুঝো এ ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা লাই দেও মায়া এ সাইনি জার্মানো পার দাইনা ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা লাই দেও মায়া এ

আমরা এই বিরাট চোখ সিপিএম চোর যা পাই তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাই চটানিয়াও ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকে কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস জুন সুকে সান সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকছা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ থাও আমার মনে কই লাগে ডাকে আর তাল নো বেতাল মহিড়ের ফির দুকা পাইলা নি ঝুসি আর এ ফোন নম্বর 0215547787 98 42 35 541 আর ভয়ো আর গুড ভেরি গুড ভেরি গুড।